নিদয় শুদ্ধা নিদয় নি The second knee was Shuddh knee. Ma pa ni da ni sa ni pa ga. Komal ga.